0: তোমার দেখা
1: রেডিও বাংলানিউজ ডট কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পর।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

0: বেদান্তে চালে দিন কাল, বেদান্তে চালে দিন কাল।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেইন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুর্নিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কী করে করতে হবে, কী কী করতে হবে না, কী কী কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রঙ করা হচ্ছে তো একটু অন্য ধরনের রঙ পাওয়া যায়। তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্টখাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না। আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে আর সাথে সাথে পাশেও থাকতে হবে। তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন চক্ষণ নিরুদ্ধ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু জমে ওঠে সোম থেকে শুক্র, ঠিক এইভাবে যেভাবে এখন জমে উঠছে। তো ইউকের প্রায় 2,50,000 বন্ধু আপনারা যুক্ত আছেন, আর এভাবেই আমাদের প্রতিদিনের আড্ডা জমে ওঠে, আর তরতর করে আমরা কিন্তু সময়টাকে কাটিয়ে ফেলি। আর আজও শুনবো সেরকম কিছু অসাধারণ কিছু গান, আর তার পাশাপাশি আজকের একটা স্পেশাল আড্ডা। কিছুক্ষণ পর ভাবুন তো, কোনো একজন প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ আপনার যদি বলে আপনাকে যে কিছুক্ষণ পর আপনাকে ফোন করছি, আপনি তার জন্য অপেক্ষা করেন কি না? সত্যিই করেন, এবং এটাই স্বাভাবিক। যে কোনো প্রিয়জনের জন্য যে কোনো মানুষ অপেক্ষা করতে রাজি আজীবন। আর সেই অপেক্ষায় যদি কোথাও ভেসে আসা কণ্ঠ বলে ওঠে কিছুক্ষণ পরই আমি তোকে ফোন করছি, সেই অপেক্ষাটা যতক্ষণ না ফোন না আসে ততক্ষণ পর্যন্ত জারি থাকে। আমাদের আড্ডাও আজকে কিছুক্ষণ পর বলবো আরও অনেক কিছু, তাই সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে সৌভিকের সঙ্গে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ পরের মধ্যেই আমাদের সেই সুপ্ত চাহিদা লুকিয়ে থাকে। আর যে কোনো শো, টিভি শো, রেডিও শো, যে কোনো শোয়ের মধ্যেই কিন্তু আমাদের সেই লুকিয়ে থাকা ব্যাপারটা কিন্তু জারি থাকে, এবং আমরা সেই লুকিয়ে থাকা ব্যাপারের মধ্যে আমরা অপেক্ষা করতে থাকি। যেমন ফিরে আসছি, সঙ্গে থাকুন, কিছুক্ষণ পর আবারও আড্ডা জমে উঠবে। আর এই আড্ডার মধ্যে যদি কোথাও একটা স্পেশাল কিছু ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনি সত্যি অপেক্ষা করেন, আর এটাই স্বাভাবিক। যে কোনো ভালো কিছুর জন্য মানুষ অপেক্ষা করতে রাজি, কিন্তু যে অপেক্ষায় হয়তো কোনো রকম কোনো সময় নির্ধারিত নেই, হয়তো জানা নেই সে কবে ফিরবে, বা জানা নেই আদৌ তাদের বন্ধুত্ব থাকবে কি না, বা জানা নেই তার সঙ্গে আমার আর দেখা হবে কি না, এই যে ব্যাপারগুলো থাকে তার মধ্যেও কিন্তু গভীর কিছু অপেক্ষা লুকিয়ে থাকে। অনেক মানুষ তো থাকেন যাদের 20 বছর, 30 বছর, 50 বছর পরও দেখা হয়, তখন এই কিছুক্ষণ ব্যাপারটা কিন্তু অনেক অনেক মূল্য রাখে। যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো এবং সেই মানুষটা দেখা হলো তার প্রায় 20 বছর পর, তাহলে কি সেটার কোনো মূল্য থাকে না? নিশ্চয়ই থাকে। সেই কিছুক্ষণটা একটা অদ্ভুতভাবে হৃদয়ে গেঁথে থাকে। আমার সঙ্গে সেই মানুষটা দেখা হয়েছিল কিছুক্ষণ আগে, তারপর আর তার দেখা পাইনি, জানি না আবার কবে দেখা হবে, আদৌ তা দেখা হবে কি না, কিন্তু আজ 20 বছর পরে তার সঙ্গে আমার দেখা হলো। আমি যেন সেই মুহূর্তে আছি, তার সেই কণ্ঠটা আমার কানে ভাসছে যে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, আবার ফিরব, এখন গান।

রেডিও বাংলা নিয়ে ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে ডট কম। তো কিছুক্ষণ পর এমন একটা শব্দ যার মধ্যে গভীর একটা বেদনাও লুকিয়ে থাকে, যে মানুষটা নিশ্চিত জানে যে আর কিছুক্ষণ পর তাকে একজনকে হারাতে হবে, তার যন্ত্রণা কিন্তু পৃথিবীর যে কোনো কিছুর যন্ত্রণার চাইতে ওই শব্দটা খুব ভয়ানক, সবথেকে বাজে শব্দ, সবথেকে খারাপ। কেন কিছুক্ষণ পর, কেন বহু বছর পর, এই কিছুক্ষণ পর ডাক্তার তখন বলে, যখন তার শেষ মুহূর্তের লাস্ট যে কথা, যে আর কিছুক্ষণ হয়তো উনি আছেন, এই যে শব্দটা মেনে নেওয়াটা খুব কঠিন। আসলে কিছু শব্দ এমন থাকে যেগুলোর সঙ্গে আমরা হয়তো মেনে নিয়ে উঠতে পারি না আজীবন, এবং সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা কেন এইভাবে এই শব্দগুলোকে আজও যত্নে লালন করে চলেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, জীবনের শেষ দিন অবধি আপনাকে লড়াই করতে হয়। হ্যাঁ, এই লড়াইটা মনের সঙ্গে, আপনার মনের সঙ্গে আপনার লড়াই, আর এই লড়াইয়ে আপনার মন যদি না জিততে পারে তাহলে যেন হেরে যাওয়া সময় কে দাবি করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার যখন জবাব দিয়ে দেয় তখন যেন মনে হয় সময়ের কাছে কোথাও আমরা হেরে গেলাম। সত্যিই তো তাই, কারোর না কারোর কাছে আমাদের হারতে হয়, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিক এই সময় আমাদের আবার আড্ডা স্টার্ট থাকবে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন, এখন গান।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকে সঙ্গে করে। সত্যি এমন একটা শব্দ যেখানে আমাদের থামিয়ে দেয়, আমাদের থামতে হয়, এরপর আর যাওয়া যায় না, কারণ এখানেই এই শব্দটার ইতি টানতে হয়। সত্যি আমরা বারবারই ভাবি যে আমরা হয়তো কিছু কিছুকে অতিক্রম করে অনেক দূর পৌঁছে যাব, কিন্তু হয় না। ঠিক যেরকম আজ থেকে 3-4 বছর আগে যেভাবে দুষ্টু এক ভাইরাস আমাদেরকে জব্দ করে রেখেছিল, আমরা জানতাম না যে এই কিছুক্ষণ পর শব্দটার কোনো মূল্য আছে কি না। কারণ আমাদের প্রতিটা মুহূর্তে এমন একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল এবং সেই আতঙ্ককে এতটাই বেশি করে আমরা ডুবে গিয়েছিলাম যেখানে আমাদের আর ভালো রাখার অবকাশটুকু পাওয়া যাচ্ছিল না। আমাদের প্রতি মুহূর্তে মনে হচ্ছে জীবন বড় অনিশ্চিত। সত্যিই তো তাই, জীবন সত্যিই অনিশ্চিত। আর আমার যেন মনে হয় জীবনের থেকে শব্দগুলোও আরও বেশি করে অনিশ্চিত। কোথাও না কোথাও আমাদের চলতে চলতে কিছু শব্দের প্রতি আমাদের থামতে হয়, আমাদের আটকে দিতে হয়, ঠিক যেন কোন সময় একটা শব্দ আমাদের আটকে দেয়। তো কিছুক্ষণ পর যাই হোক না কেন, একটা জিনিস মানতেই হবে, কিছু সম্পর্কের জন্য কিছুক্ষণ পর অনেক বেশি মূল্যবান। কারণ আমরা জানি আর কিছুক্ষণ পর তার জন্মদিন সেলিব্রেট করতে হবে। সেই মানুষটা যে আমার কাছে খুব প্রিয়, সেই মানুষটা যে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটা যে একদিন আমার জন্য তার প্রাণকে সঁপে দিয়েছিল, ভাবুন তো সেই মুহূর্তটা কতটা মূল্যবান। রাত 12টার বেঁচে গেলেই তাকে আমাকে প্রথম শুভেচ্ছা বার্তা দিতে হবে, আর মাত্র কয়েক সেকেন্ড, কিছুক্ষণ পর, ভাবুন তো তার মূল্য কতটা। হ্যাঁ, ঠিক সেভাবেই আমরা আমাদের এই সময়কে, এই শব্দকে গুরুত্ব দিয়ে মানুষকে ভালোবাসব, আর এই ভালোবাসার মধ্যে দিয়েই আমরা একে অপরকে আরও বেঁধে বেঁধে থাকব। আড্ডা জারি থাকবে, এখন আবারও গান।

তো ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা কিছুক্ষণ পরকের সঙ্গে করে। যে মানুষটা আরেকটা মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল কিন্তু আর কিছুক্ষণ পর একটা সাইনের মাধ্যমে সব কিছু শেষ, সেই এতদিনের সম্পর্কের একটা ইতি টানবে। ভাবুন তো কতটা যন্ত্রণাদায়ক। কেন এইরকম ইতি টানার পরিমাণ কেন বাড়ছে? প্রচুর প্রচুর মানুষের প্রচুর প্রচুর চাহিদা, আর সেই চাহিদাকে কেন্দ্র করেই কিন্তু ভেঙে যাচ্ছে এক একটা ঘর, এক একটা সম্পর্ক, এক একটা মন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার, নিজেদের মনকে একে অপরের সঙ্গে আরও বেঁধে রাখার, মানিয়ে নেওয়ার, হওয়ার পরিমাণ বাড়িয়ে চালিয়ে নেওয়ার পরিমাণ বাড়নটাই মনে হয় বেটার। আর এতেই এক একটা সম্পর্ক ভালো থাকে। আর কিছুক্ষণ পর হয়তো সেই বিচ্ছেদের কাগজগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেওয়ার পর একে অপরে আবার মিলিত হবে। কিছুক্ষণ পর একটা গাছে, যে গাছে অনেকদিন ফুল আসেনি, আজ সেই গাছে ফুল আসবে। কিছুক্ষণ পরই ফ্লাইট এসে থামবে এয়ারপোর্টে, সন্তান ঘরে ফিরবে, মা খুশি। কিছুক্ষণ পর দাদু ও দিদার 75 বছরের বিবাহ বার্ষিকী। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়ে থাকুন রেডিও বাংলানেট .com এর সঙ্গে 24/7। দেখা হচ্ছে আগামীকাল। কেমন লাগলো আজকের এই আড্ডা? 4475039657122 অবশ্যই আমাকে, মানে সৌভিককে, জানাতে ভুলবেন না। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, আপনি প্রেমপত্র পেয়েছেন? বেশ জমিয়ে গুছিয়ে একটা সুন্দর হাতের লেখায় প্রেমপত্র পেয়েছেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপশন কিংবা গুছিয়ে ডিজিটাল কালিতে কোনো লেখার কথা বলছি না, সত্যিকারের প্রেমপত্র। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান সেই গল্পটা, +447503965712। ততক্ষণ শুনতে থাকুন পরপর তিনটে গান, ফিরছি গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। প্রেমপত্র কিন্তু প্রেমের গভীরতা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রেমপত্র বা লাভ লেটার প্রেমের মাধুর্য একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আপনি যদি এখনও আপনার প্রিয় মানুষকে লাভ লেটার না লিখে থাকেন, তাহলে চটপট লাভ লেটার লিখে ফেলুন। এতে প্রেমের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ ছিল যাকে আমি নিয়ম করে প্রেমপত্র পাঠাতাম, এবং তখন বয়সটা ভীষণ কম, তার ঠিকানায় চিঠি পাঠানোর সাহসটা থাকতো না, কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে পাঠাতাম, সে তার ভীষণ প্রিয় একজন বন্ধু ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে সেই মানুষটা আমি যাকে চিঠি পাঠাচ্ছি তার কাছে চিঠিগুলো পৌঁছাচ্ছে না, এবং সেই চিঠিগুলো তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে না। সে নয় চিঠিগুলো রাস্তায় ফেলে দিত বা ছেড়ে দিত বা পুড়িয়ে দিত, সেটা পরে সে একজন মানুষকে বলে এবং আমি তার থেকে জানতে পারি। খুব এম্বারেসিং একটা ঘটনা এই প্রেমপত্র পাঠানো নিয়ে। আসলে মানুষকে বিশ্বাস করতে গেলে 10 বার ভাবতে হয়। আছে নাকি প্রেমপত্র লেখা নিয়ে ভালো খারাপ এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করুন আমার সঙ্গে +447503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা দিচ্ছি প্রেমপত্র নিয়ে। ভীষণ ভালো একটা বিষয় প্রেমপত্র, যেটা আপনি চটপট লিখে ফেলতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য, এবং রাগ ভাঙানোর ক্ষেত্রে হতে পারে বা সম্পর্ককে এনহ্যান্স করার জন্য প্রেমপত্র কিন্তু একটা দারুণ টনিক। এরকম অনেক সময় হয়েছে যে অনেক বন্ধু বান্ধবের কমন পোস্টম্যান হিসেবে আমি কাজ করেছি এবং তাদের প্রেমটা এইভাবে টিকে গিয়েছিল। ডিজিটাল কালিতে আমরা এতটাই অভ্যস্ত, তাই এই অভ্যেস থেকে বেরিয়ে কিছু কিছু সময় এই বিলাসিতাগুলোর কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আপনি আপনার প্রিয় মানুষকে একটা প্রেমপত্র পাঠিয়ে দিন, দেখুন না তার মনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ ভালো লাগবে, বেশ অন্য রকম লাগবে। তাই দেরি না করে চটপট আপনার প্রিয় মানুষকে প্রেমপত্রটা পাঠিয়ে ফেলুন। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিং ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কি ডিসাইড করলেন তাহলে? প্রিয় মানুষকে চিঠিটা তো লিখবেন, লিখেই ফেলুন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে ফেলুন আপনার মনের বার্তাগুলো। বা চাইলে আপনি আমাকেও চিঠি লিখতে পারেন, প্রেমপত্র পাঠাতে পারেন। আর যদি মনে হয় যে প্রেমপত্র পাঠানোটা একটু চাপের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাঠাতে পারেন আপনার মনের যাবতীয় কথা, +447503965712। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.com, মন যখন নিরুদ্দেশ।

আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি সেটা হলো আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ সবচাইতে বেশি বাংলাতেই কথা বলেন। আর এখন তো বাংলাভাষী মানুষরা, আমরা বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছি, তাই যে দেশেই যাওয়া হোক না কেন, আমরা সেখানে গিয়ে বাঙালিদের ঠিক খুঁজে পেয়ে যাই এবং আমাদের সেই দেশের ভাষা আমরা শুনতে পাই। কিন্তু এমন একটা দ্বীপপুঞ্জ যেখানে বাসিন্দারা সবচাইতে বেশি বাংলা ভাষায় কথা বলেন, শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়ে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

জুড়িয়ে দেওয়া সবুজ, অপরূপ অনন্ত জলরাশি আর সেই নীল সমুদ্র, একটু দূরে দূরেই ছোট ছোট দ্বীপ, আর সেই সব দ্বীপ মিলেই দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জের গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে দ্বীপপুঞ্জের কথা বলছি, সেখানকার মানুষরা সবচেয়ে বেশি কথা বলেন বাংলা ভাষাতে। শুনলে অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, সেখানকার মানুষরা বাংলা ভাষাতেই সবচাইতে বেশি কথা বলেন। এছাড়াও যদিও সেখানে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও লোকজন কথা বলেন, কিন্তু বাংলা ভাষায় কথা বলেন সবচাইতে বেশি। তাই সেখানে যারা বেড়াতে যান, তার মধ্যে যখন বাঙালিরা বেড়াতে যান, সেখানে গিয়ে যখন বাংলাতে কথা বলতে পারেন, তাদের কিন্তু ভীষণ আনন্দ হয়। আর সেই যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, যদি মনে হয় হোক না একটা বার্তা,

0: করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অপরূপ অনন্ত জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের সমাহারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর সেই যে দ্বীপপুঞ্জ যেখানে হয়তো অনেকেরই মনে হবে যে সেখানকার মানুষ বোধহয় সবচেয়ে বেশি আন্দামানিস বা নিকোবারিস ভাষায় কথা বলেন, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন বাংলা ভাষায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বাংলা ভাষা নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসে এই দ্বীপপুঞ্জের কথা, যেখানকার মানুষ সবচেয়ে বেশি বাংলা ভাষাতেই কথা বলেন, তারপরে হিন্দিতেও কথা বলেন। এছাড়া যেহেতু দক্ষিণ ভারতের খুব কাছে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তাই সেখান থেকেও বহু মানুষ এখানে রুজি রোজগারের জন্য এসেছেন, এবং তাই সেখানে দক্ষিণ ভারতীয় ভাষাগুলিও শোনা যায়। আর এই যে বহু মানুষ এখানে রয়েছেন যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন, যার জন্য প্রতি বছর যে বহু সংখ্যক পর্যটক এখানে ভিড় করেন, সারা বিশ্ব থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেই অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য পর্যটকরা ভিড় করেন। আর সেখানে যখন বাঙালিরা বেড়াতে যান, তখন কিন্তু তাদের ভীষণ মজা লাগে এইটা ভেবে যে সেখানে তাদের ভাষার সমস্যায় খুব একটা পড়তে হচ্ছে না, কারণ সেখানে বহু সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলেন। আমাদের এই বাংলা ভাষা নিয়ে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে গর্বিত। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্বেগ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের গর্ব। তাই বিশ্বের যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা কিন্তু সারাক্ষণ তারা চালিয়ে যান। আর সেই বাংলা ভাষা নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন একটা দ্বীপপুঞ্জের কথা বলছি যেখানকার বেশিরভাগ সংখ্যক মানুষই কথা বলেন বাংলা ভাষায়। শুনতে অবাক লাগলেও সেটা কিন্তু ঠিক, কারণ সেখানকার মানুষ বেশিরভাগ কিন্তু বাংলা ভাষাতেই কথা বলেন, আর সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা এই যে বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষার চর্চার কথা বলছি, সেখানে সত্যি সত্যিই কিন্তু বাঙালি যেখানেই থাকুন না কেন, প্রবাসী যে বাঙালিরা তারা কিন্তু নিজেদের একটা গ্রুপ তৈরি করেন, সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এবং সেখানে নিয়মিত তারা বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চা করে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করা, সেখানে বাংলা কবিতা গান নাটকের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে সেই বাংলার যে স্বাদ সেটা এনে দেবার বা সেই যে একটা ফ্লেভার সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেন। আর তার সঙ্গে বাঙালির যে নিজস্ব খাওয়া দাওয়া, সেই যে নানা রকমের বাঙালি পদ, সেটাও কিন্তু তারা নিয়মিত সেই ব্যবস্থাটাও রাখেন। আর সেইভাবেই বাঙালি যেখানেই থাকুন না কেন তার সেই বাংলা ভাষাকে তারা বাঁচিয়ে রাখবে। আমাদের আজকের এই আড্ডা যাই থাকবে, তবে এখন শুনবো গান, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির সহ

গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলা ভাষা নিয়ে। আমরা বাঙালিরা তো ভীষণ গর্ববোধ করি আমাদের ভাষাকে নিয়ে, আমাদের সংস্কৃতিকে নিয়ে, আর সেই জন্য আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমাদের এই ভাষার চর্চাটা কিন্তু আমরা ঠিক করি, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পরের প্রজন্মের কাছেও কিন্তু আমরা সেই ভাষা সেই সংস্কৃতিকে আমরা যাতে তার ধরে রাখতে পারে সেজন্য তাদের সেইভাবেই কিন্তু আমরা তৈরি করি। আর সেখানেই উঠে এলো আমাদের আজকে সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা, যেখানকার বেশিরভাগ মানুষ কথা বলেন বাংলা ভাষায়, এত বাঙালি রয়েছেন সেখানে। আর এই যে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছি আর এইভাবে গল্প করতে করতে কিন্তু আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কয়েকজন মিউজিক্যাল জিনিয়াসের নাম বলো, তাহলে কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে এনার নামও থাকবে। তিনি হচ্ছেন আর ডি বর্মন, রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 27 জুন রাহুল দেব বর্মনের জন্মদিনের দিন আপনার সঙ্গে শেয়ার করব সেই জিনিয়াসের অর্থাৎ রাহুল দেব বর্মনের কিছু অসাধারণ অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা। এরকম কিছু মিউজিক্যাল এক্সপেরিমেন্ট যেগুলো শুনলে আমাদের শ্রোতাদের গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টস অফ আর ডি বর্মন আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

ধরুন আপনি একটা সুরে গাইছেন, ধরুন আপনি সা তে গাইছেন, তারপর হঠাৎ করে আবার সা থেকে রে হয়ে আবার ফেরত চলে আসলেন। এই ব্যাপারটা কিন্তু আমরা গলাতে খুব সহজভাবে করতে পারি, কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টে কিন্তু এই ফেসিলিটিটা ছিল না। পরবর্তীকালে আমাদের কিবোর্ড কিংবা সিনথেসাইজারে বেন্ডার আবিষ্কৃত হয়, কিন্তু রাহুল দেব বর্মণ কিন্তু এই বেন্ডার আবিষ্কার হওয়ার আগেই সেটা ব্যবহার করে ফেলেছিলেন। কী করে জানেন? তিনি একটি স্টিলের থালা নিতেন, থালাটাকে বাজানো হতো এবং সেই বাজানো অবস্থায় অর্থাৎ শব্দ থাকা অবস্থায় একটি বালটি জলের মধ্যে সেই থালাটা তিনি চুবিয়ে দিতেন, ফলাফলটা হতো বেন্ডিং হয়ে আবার ঠিক নোটে ফেরত চলে আসতো। ভাবুন কীরকম অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে রাহুল দেব বর্মণের জন্মদিনে ওনার এরকম অসাধারণ, অস্বাভাবিক এবং বলতে গেলে কালজয়ী মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআই। পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি।

তাহলে আমরা গান গেয়ে থাকি, যেমন ধরুন কাহার বা দাদরা কিংবা সাত মাত্রার তেওড়া। কিন্তু এর বাইরে আরও একটি তাল আছে যেটিও যথেষ্ট জনপ্রিয়, সেটি হলো ঝাপ তাল। ধি না ধি ধি না, তি না ধি ধি না ধি। এই ঝাপ তাল সাধারণত খুব বেশি করে ইউজ হয় ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে অথবা রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আর ডি বর্মন কিন্তু এই ঝাপ তালের ওপরেও একটি গান বেঁধেছিলেন। গানটি ছিল না না কাছে এসো না, যাও যাও দূরে থাকো। কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমার সেই অসাধারণ অত্যন্ত জনপ্রিয় গান। কিন্তু এত জনপ্রিয় গান যে এই ঝাপ তালের মতো একটি অত্যন্ত উচ্চমার্গীয় তালে বাধা যেতে পারে, এটা হয়তো আর ডি বর্মন না থাকলে আমরা জানতেই পারতাম না। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আর ডি বর্মনের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায়।

শোলে ফিল্ম তো আমরা প্রত্যেকেই দেখেছি, সেই অসাধারণ ফিল্ম। তো এই শোলে ফিল্মে যখন গব্বর সিং অর্থাৎ আমজাদ খানের এন্ট্রি হতো, একটা অদ্ভুত হাড় হিম করা মিউজিক আমরা শুনতে পেতাম ব্যাকগ্রাউন্ডে। তো এই মিউজিকটা কোত্থেকে তৈরি হয়েছিল জানেন কি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আর ডি বর্মনের অসাধারণ সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে। তো যে কথা বলছিলাম যে শোলেতে গব্বর সিংয়ের এন্ট্রির সময় একটা হাড় হিম করা মিউজিক আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেতাম, সেই মিউজিক কিন্তু আপনি আর কোথাও শুনতে পারবেন না। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এই মিউজিকটা তৈরি করা হয়েছিল, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাও তৈরি করেছিলেন রাহুল দেব বর্মণ অনলি ফর শোলে। এবং সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছিল কি দিয়ে জানেন? সেটি তৈরি হয়েছিল লরির চাকা দিয়ে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, লরির চাকা দিয়ে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছিল। এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আর ডি বর্মণ। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ওনার এই মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আমাদের আড্ডাটা জারিয়ে আছে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেখতে তবলার মতো, কিন্তু আকারে এবং আয়তনে তার থেকে অনেকটা ছোট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আমরা ওই 80s এবং 90s-এর দশকে অহরহ শুনতাম। সে মিউজিক্যাল এক্সপেরিমেন্ট, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম ছিল ডুগি। আগে হ্যাঁ হ্যাঁ ডুগি। আর এই ডুগি তৈরি করেছিলেন কে জানেন? নান আদার দ্যান রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার কিছু অবিস্মরণীয় মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডায় অবশ্যই আমিও আছি এবং আমার সাথে সাথে অনেক গল্প আছে, অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, নতুন নতুন সিনেমার আপডেট আছে, আর আছে মন ভালো করার গান। তাই আজকে এই সব কিছুর আড্ডার মধ্যে কোনো না কোনো আড্ডা তো অবশ্যই দেব এবং তার সাথে সাথে মনের পছন্দের গানগুলোও শোনাবো। তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যদি আপনি দেশের বাইরে থাকেন এবং দেশটাকে খুব মিস করছেন, ঠিক সেই সময় আপনাকে একটা খাতা পেন নিয়ে বসতে হবে আর তার সাথে সাথে এক্সপ্লোর করতে হবে যে আপনি কি কি এক্সপ্লোর করেননি দেশের মধ্যে। তখন কিন্তু যখন দেখবেন আপনার মনটা খারাপ হয়ে যাবে, তার কারণ দেশে এমন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখতেই ভুলে যাই। ঠিক সেই রকমই আপনি যদি ধরে নিয়ে দেশটা ভারতবর্ষ, ভারতবর্ষের থেকে দূরে আছেন এবং ভারতবর্ষের জন্য আপনার মন কেমন করছে, তাহলে এরকমই একটা জায়গা আছে যেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। ঠিক সেই রকমই গুজরাটের এমন একটা জায়গা যেটাকে বলা হয় দ্য রান অফ কচ্ছ বা কচ্ছে রান। এবং এই যে রান শব্দটা, এটা মানে হচ্ছে ডেজার্ট, যেটা হিন্দি একটা শব্দ এবং আমরা সবাই জানি যে গুজরাটের এমন একটা জায়গায় এটি অবস্থিত যেটার এক্সটেন্ডেডটা পাকিস্তানে চলে গেছে। আর কিভাবে শুরু, কেন আসে আর কেন ফেমাস এই কচ্ছের রান, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

যখন আমরা পূর্ণিমার একদম চাঁদের আলো দেখি, মনে হয় না একটা রূপলি আলো সারা রাস্তা বা সারা মাঠে বিছিয়ে পড়েছে? ঠিক সেই রকমই কচ্ছপের রানে গেলেও আপনার মনে হবে যে কোনো রূপোর গুঁড়ো, যেটা হালকা একটু সাদাটে ভাব আছে, সেইটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে চারিদিকটা। অর্থাৎ সাদা বালির, বলা যেতে পারে সাদা লবণাক্ত মরুভূমি হিসাবে কিন্তু এই পরিচিত কচ্ছপের রান। এখানে কিন্তু অনেক ছবির শুটিংও হয়, তার সাথে সাথে দেশি বিদেশি অনেক পর্যটকরা আসেন দেখতে, এই সৌন্দর্যটা দেখার জন্য, ভাবা যায়? এবং এটি ভারতবর্ষের একমাত্র ডেজার্ট যেখানে সাদা বালির এইরকম মরুভূমি।

আমরা যখনই কোনো একটা জায়গায় ঘুরতে যাই, সেই জায়গাটার বেস্ট কি বা সেই জায়গাটা কেন ফেমাস বা আমাদের মেমোরিজের মধ্যে সারা জীবন কেন থাকবে সেটাই খুঁজে বার করার চেষ্টা করি। ঠিক সেই রকমই এই সাদা মরুভূমির যে জায়গা অর্থাৎ কচ্ছের রানে আপনি যদি কখনো সানসেট দেখেন, আপনার জীবনের বেস্ট সানসেট হবে, ওয়ান অফ দ্য বেস্ট সানসেট আমার মনে হয়। এতটা সুন্দর একটা সাদা মরুভূমির এবং তার ওপর দিয়ে একটা সূর্যের আভা এবং সেই সূর্যটা অস্তমিত, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটাই কচ্ছের রানের বিউটি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

রেডিও বাংলানে ডট কমে আজকে কচ্ছের রান্নিয়ে কথা বলছি, যেটা আলটিমেট একটা ন্যাশনাল বর্ডার বলা যেতে পারে পাকিস্তান এবং ইন্ডিয়ার, এবং বলা যেতে পারে যে অ্যারেবিয়ান সি এর এক্সটেন্ডেড পার্ট, যেটা ড্রাইড হয়ে গেছে এবং যেখানে সাদা লবণাক্ত বালি উৎপন্ন হয়েছে এবং সেইখানটায় ঘিরেই কিন্তু কচ্ছের রান। আর এই সাদা মরুভূমির যে বিউটিটা, সেটা আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনি এই বিউটিটা, এই সৌন্দর্যটা এক্সপ্লোর করে থাকেন বা ভালোবেসে থাকেন, দেখে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার ভ্যালুয়েবল যেই ক্যাপচার মোমেন্টগুলো আছে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির ডাটায়, সঙ্গে আমি সৌভিক। তো আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর আজকে তার এই জন্মদিনে থাকবে তারই করা কিছু রসিকতা, যেগুলো একটা সময় সত্যিই আমাদের মুগ্ধ করে রেখেছিল পঠন পাঠনের মাধ্যমে। এবং আমরা তো জানতে পারি সেই পঠন পাঠনের মধ্যে দিয়েই যে কীভাবে রসিকতা করতেন এইসব বিশ্ববরেণ্য মানুষেরা। তো সেই আড্ডাই আজকের এই গান মুসাফিরের আড্ডায়, এবং আপনাদেরকে সেই মুহূর্তের কিছু ছোট্ট টুকরো হাসির মুহূর্ত, রসিকতার মুহূর্ত শেয়ার করছি। তো বিখ্যাত নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও বয়সে দীনবন্ধুই ছিলেন বড়, তিনি ডাক বিভাগের উঁচু পদে চাকরি করতেন, তো চাকরির জন্যই তাকে নানা জায়গায় যেতে হতো। এবার গেছেন আসামের কাছাড়ে, তো সেখান থেকে একজোড়া কাপড়ের জুতো কিনে নিয়ে এলেন বঙ্কিমচন্দ্রের জন্য। তো একজন লোকের হাত দিয়ে জুতোটা ভালো করে মুড়িয়ে পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্রের জন্য, সঙ্গে একটা চিরকুটে লিখলেন, কেমন জুতো। বঙ্কিমচন্দ্র জুতোটি দেখলেন এবং লেখাটি পড়ে হাসলেন। তারপর যে লোকটি জুতো নিয়ে এসেছিল তার হাতে একটি চিরকুটে লিখে ধরিয়ে দিলেন। চিরকুটে কি লেখা ছিল জানেন? ঠিক তোমার মুখের মতো। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসবো কয়েকটা গানের পর। আবারও আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে, তারই কিছু রসিকতা নিয়ে এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ দিন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁরই রসিকতা নিয়ে। তো আবারও আমাদের ফিরে যাওয়ার পালা, সেই টুকরো রসিকতা, সেই টুকরো মুহূর্তের ছবি নিয়ে। আসলে এমন কিছু মানুষ আজও আছেন হয়তো যারা এই মানুষকে হাসিয়ে এমন কিছু কথা বলে তাতে মনটাই অন্যরকম হয়ে যায় এবং একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। তো সারাদিন কর্মকাণ্ডের পর একটা টুকরো হাসির যেন কোথাও একটা অদ্ভুতভাবে মনকে শান্তি দেয়, তো সেরকমভাবেই আগেকার দিনের বিশ্ববরেণ্য যারা মানুষ ছিলেন তারা কিন্তু এই টুকরো হাসির মধ্যে দিয়েই মানুষকে মোহিত করে রাখতেন এবং একটা অদ্ভুত এই দক্ষতা তাদের মধ্যে ছিল যারা এইভাবে মানুষকে আনন্দ দিতেন। যাই, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা রসিকতায়। তো ঔপন্যাসিক দামোদর মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের বেয়াই। তো একবার বঙ্কিমচন্দ্র বেড়াতে এসেছেন বেয়াই বাড়ি, তো সেখানে সাহিত্য রসিকদের নিয়ে একটি আড্ডা বসেছে, সবাই ঘরের বাইরে জুতো খুলে রেখেছেন। বঙ্কিমচন্দ্র পড়তেন সুরতলা তালতলা চটি। তো দামোদরবাবু একটু দরকারে হঠাৎ ঘরের বাইরে এসে দেখেন কোথা থেকে খানিকটা জল গড়িয়ে এসে বঙ্কিমচন্দ্রের চটিতে এসে লেগেছে। ঘরে এসে তিনি বললেন, বঙ্কিম চট্ট ভেসে গেল। বঙ্কিমচন্দ্রের চটজলদি জবাব, কোন দিকে? দামোদরবাবু বুঝি? এইরকমভাবে রসিকতার মাধ্যমে মানুষকে মোহিত করে রাখতেন এই বিশ্ববরণ্য মানুষেরা। আমাদের এটা জারি থাকবে, আমরা আবারও শুনবো, আবারও সমৃদ্ধ হব। প্রথম যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ দিনে বিশেষ আড্ডা।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানিউজ ডট কম শুনছেন। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর এই জন্মদিনে তার কিছু রসিকতা আপনাদেরকে শেয়ার করছি। এবং সত্যি কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো হয়তো মানুষকে মনে রাখতে সাহায্য করে, আর এই মনে রাখার নেপথ্যে যেমন তিনি মস্ত কিছু কাজ করেছেন, তার পাশাপাশি মানুষকে আনন্দ দিতেন এবং রসিকতায় ভরিয়ে রাখতেন। এবার আবার আরেকটু এগোই আমরা এবং সেখানেই জানতে পারতেন যে মানুষ কীরকম রসিকতা করতেন। বঙ্কিমচন্দ্রের বাড়িতে একদিন এক বিরাট ফেরত বাঙালি সাহেব এসেছেন। তো তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির একটি লোকের মাধ্যমে একটি ছোট কাগজে মিস্টার বি চ্যাটার্জি এসকোয়ারের সাথে দেখা করতে চাই লিখে পাঠান বঙ্কিমচন্দ্রের কাছে। তো বঙ্কিমচন্দ্র সেটি পড়ে চিরকুট বাহককে বললেন, ভদ্রলোককে বলো মিস্টার বি চ্যাটার্জি নামের কোনো লোক এখানে থাকে না, আপনি ভুল করছেন, এখানে থাকেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আড্ডা জারি থাকবে, এখন আবারও গান, কোথাও যাবে না, সঙ্গে থাকবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা শুনছি রেডিও বাংলা নেট ডট কম, আর সঙ্গে আছি গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিক। আর আজ এই বিশেষ দিন অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের শ্রদ্ধাঞ্জলি, এবং তাঁরই রসিকতার মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি এই বিশ্ব বরণ্য মানুষকে সম্মান জানিয়ে। দাউদের মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উপসংহার হিসাবে মৃন্ময়ী নামের একটি উপন্যাস লিখেছিলেন। তো উপন্যাসটি রচনা শৈলীর দিক দিয়ে ছিল অতি নিম্নমানের। মৃন্ময়ী উপন্যাসটি পড়ে বঙ্কিমচন্দ্র দামোদর মুখোপাধ্যায়কে বললেন, মশাই, আপনি আমার কপালকুণ্ডলাকে একেবারে সংহার করেছেন দেখছি। ঋণ শান্তরা শ্রীমানী লিখিত মনীষিকতা রসিকতা থেকে আজকের এই আড্ডা জারি আছে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই বিশেষ আড্ডা, আরেকটা রসিকতা পর্ব বাকি আছে, শোনাব, সঙ্গে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের তার কিছু রসিকতা নিয়ে আড্ডা। তো আজকের আড্ডার একদম শেষ থেকে আমরা দাঁড়িয়ে আছি, তো শেষ করব তারই একটি রসিকতা দিয়ে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী। তো বঙ্কিমচন্দ্র একবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন, স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা। খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক বার বার আড়চোকে ঘোমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। তো বঙ্কিমচন্দ্র তো এই ঘটনায় বেশ মজাই পেলেন, এবং সে মজা পেয়ে এতটাই আনন্দিত হলেন যে তিনি যুবকটিকে কাছে রেখে জিজ্ঞাসা করলেন যে কী কাজ করা হয়। তো যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল, কেরানির চাকরি করি। বঙ্কিমচন্দ্র বললেন, কত মাইনে পাও? যুবকটি বলল, 32 টাকা। বঙ্কিমচন্দ্র তখন বললেন, তুমি যে এই মহিলার দিকে বারবার আড়চোকে তাকাচ্ছ, তা আমি এর ঘোমটা খুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর এও শুনে রাখো, আমি কিন্তু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার মাইনে 250 টাকা, এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয়, সব মিলিয়ে এই ধরে নাও 80 গায়ে 1000 টেরেক। তো এইসবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি, তবু তার মন পায়নি কিন্তু। আর তুমি সেখানে মাত্র 32 টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও? হ্যাঁ। যুবকটি খুব লজ্জা পেয়ে পরের স্টেশনেই অন্য কামরাতে চলে যায়। তো আজ এ পর্যন্তই। রেডিও বাংলা নেট .com-এর পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য তারা।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার, যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক, প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলায় আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো

0: করবেন। ঘর আজা পরদেশির সঙ্গে আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি, তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন। এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

গ্রীষ্ম প্রধান দেশ বাংলাদেশ, আর এই গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের মৌসুমি ফলে, যেখানে রয়েছে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকমের ফল। আর তার মধ্যে যদি চাহিদা শীর্ষে কেউ থাকে তাহলে সেটা অবশ্যই আম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের ফলের কথা বলছি, আর সেখানে ফলের রাজা আমের কথা তো বলতেই হয়, আর সেই আম যা অসংখ্য রকমের কিন্তু আমরা দেখতে পাই, নানা জাতের এই যে আম, সেই আমের কিন্তু স্বাদও সেই জন্য ভিন্ন ভিন্ন হয়, তাদের দেখতেও কিন্তু আলাদা আলাদা। আর সেই যে নানা রকমের আম, তার মধ্যে আমের রানী, সেই রানীর গল্পই করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের গ্রীষ্মকালীন ফলে, আর তার মধ্যেই রয়েছে ফলের রাজা আম। আর এই যে আমরা আমের কথা বলছি, নানা জাতের আম তো আমরা দেখতে পাই সেখানে, সেই হিমসাগর, ল্যাংড়া, দশেরা, ফজলি, এই যে নানা রকমের আম রয়েছে তার মধ্যে আম্রপালি, তার জনপ্রিয়তাও কিন্তু ভীষণ ভীষণ বেশি। আর সেই আম্রপালি আমকে অনেকেই বলে থাকেন আমের রানী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের আমের গল্প করছি, আর সেখানেই আম্রপালি আমের কথা না বললেই নয়, কারণ এই যে আম্রপালি আম তার স্বাদটা কিন্তু একেবারে আলাদা, আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। সেই আমগুলো একটু লম্বাটে ধরনের, ওপরের দিকটা একটু গোল আর নিচের দিকটা একটু সূচালো ধরনের হয়, আর সেই আম যার নামটাও কিন্তু ভীষণ কাব্যিক, আম্রপালি। এই আমের নামকরণের পেছনেও কিন্তু রয়েছে একটা ইতিহাস, সেই ইতিহাসের গল্প নিয়ে আসবো তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

কলাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে।

জল টুপ টুপ পায় ছন্দ রাত্রির জুঁই ফুল, জল টুপ টুপ পায় ছন্দ রাত্রির জুঁই ফুল, হাতে হাত মন আলুক শালুক

আওয়াজ মিথ্যে মম চিত্তে কে যে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: কাগজের খেয়া ভাসছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম নিয়ে, যেখানে উঠে আসছে আম্রপালি আমের কথা। এই নামটা কিন্তু বেশ কাব্যিক। আর এই আম

গ্রামের নামকরণের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। কৃষিবিদ এবং ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি, আর তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয় আম্রপালি। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের উদ্যানে আম্রতলায় কুড়িয়ে পাওয়া যায় এক শিশুকে, আর সেই শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই উদ্যানের যে রক্ষক তাকে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই শিশুর নাম হয় আম্বপালি বা অম্বিকা। সংস্কৃতে আম্র এবং প্রাচীন পালি ভাষায় আমকে বলা হতো আম্ব, যার মানে পল্লব বা পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। আর তারপর সেই আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি তার যে বড় হয়ে ওঠা এবং অপরূপা সুন্দরী রমণীতে পরিণত হওয়া, সবকিছু নিয়েই তার পরের গল্প জানব। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফলের রাজা আম আর আমের রানী আম্রপালি, আর সেই আম্রপালি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আম্রপালি আমের কথা বলছি, যার নামটিও কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনেও রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে কিভাবে প্রাচীন সেই ভারতের বৈশালী রাজ্যে একটি ছোট্ট শিশুকে কুড়িয়ে পাওয়া যায় এক আম্রতলায়। সেই উদ্যানে, সেই রাজ্যের উদ্যানের আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট শিশু যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর সেই আম্রপালি বা অম্বিকা বা আম্বপালি সে অপরূপা সুন্দরী নারীতে পরিণত হয়। সেই সঙ্গে তিনি হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে নাচে সেই সময় মুগ্ধ ছিলেন সবাই। তাকে নিয়ে সেই সময় বেশ দ্বন্দ্ব সংঘাতও কিন্তু সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। এরপরের ঘটনা আমরা অনেকেই জানি। আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন। আর এই আম্রপালি নাম 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি এবং নীলাম এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে যে নতুন জাতের আম তৈরি করেন তার নাম রাখেন আম্রপালি। এই আম্রপালির যে গল্প, সেই গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম আর আমের রানী আম্রপালিকে নিয়ে। এই আম্রপালি আম আর তার যে নামকরণ, যেটা বেশ কাব্যিক, সেই নামকরণের পেছনেও যে রোমাঞ্চকর এক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। কিভাবে প্রাচীন ভারতের এক বিখ্যাত নর্তকী যার নাম ছিল আম্রপালি, তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি। আম্রপালি আম যে খোসাটা, সেটা কিন্তু ভীষণ মসৃণ আর তেলতেলে, আর তার নিচের দিকটা একটু সোঁচালো আর উপরের দিকটা একটু গোলাকৃতি। নানা রকমের ছোট থেকে বড় মাঝারি নানা আকারের এই আম পাওয়া যায়। আর এই আম্রপালি আমের যে রংটা, সেই পাকা আমের রংটা কিন্তু একটু হলুদাব সবুজ, আর শাঁসটা কমলা, খুব মিষ্টি আর একটা সুন্দর মিষ্টি গন্ধ। পাকা আম্রপালি আম বেশ ভালো লাগে খেতে, আর এখন এই আম্রপালি আম কিন্তু বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আর সেই আম্রপালি আমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কয়েকজন মিউজিক্যাল জিনিয়াসের নাম বলো, তাহলে কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে এনার নামও থাকবে। তিনি হচ্ছেন আর ডি বর্মন, রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 27 জুন রাহুল দেব বর্মনের জন্মদিনের দিন আপনার সঙ্গে শেয়ার করব সেই জিনিয়াসের অর্থাৎ রাহুল দেব বর্মনের কিছু অসাধারণ অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা। এরকম কিছু মিউজিক্যাল এক্সপেরিমেন্ট যেগুলো শুনলে আমাদের শ্রোতাদের গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টস অফ আর ডি বর্মন আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ধরুন আপনি একটা সুরে গাইছেন, ধরুন আপনি সাতে গাইছেন, তারপর হঠাৎ করে আবার সা থেকে রে হয়ে আবার ফেরত চলে আসলেন। এই ব্যাপারটা কিন্তু আমরা গলাতে খুব সহজভাবে করতে পারি, কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টে কিন্তু এই ফেসিলিটিটা ছিল না। পরবর্তীকালে আমাদের কিবোর্ড কিংবা সিনথেসাইজারে বেন্ডার আবিষ্কৃত হয়, কিন্তু রাহুল দেব বর্মন কিন্তু এই বেন্ডার আবিষ্কার হওয়ার আগেই সেটা ব্যবহার করে ফেলেছিলেন। কী করে জানেন? তিনি একটি স্টিলের থালা নিতেন, থালাটাকে বাজানো হতো এবং সেই বাজানো অবস্থায় অর্থাৎ শব্দ থাকা অবস্থায় একটি বালটি জলের মধ্যে সেই থালাটা তিনি চুবিয়ে দিতেন, ফলাফলটা হতো বেন্ডিং হয়ে আবার ঠিক নোটে ফেরত চলে আসতো। ভাবুন কীরকম অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার এরকম অসাধারণ, অস্বাভাবিক এবং বলতে গেলে কালজয়ী মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিভিন্ন তালে আমরা গান গেয়ে থাকি, যেমন ধরুন কাহার বা দাদরা কিংবা সাত মাত্রার তেওড়া। কিন্তু এর বাইরে আরও একটি তাল আছে যেটিও যথেষ্ট জনপ্রিয়, সেটি হলো ঝাপ তাল। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি। এই ঝাপ তাল সাধারণত খুব বেশি করে ইউজ হয় ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে অথবা রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আর ডি বর্মন কিন্তু এই ঝাপ তালের ওপরেও একটি গান বেঁধেছিলেন। গানটি ছিল না না কাছে এসো না, যাও যাও দূরে থাকো। কলঙ্কিনী কঙ্কাবতি সিনেমার সেই অসাধারণ অত্যন্ত জনপ্রিয় গান। কিন্তু এত জনপ্রিয় গান যে এই ঝাপ তালের মতো একটি অত্যন্ত উচ্চমার্গীয় তালে বাধা যেতে পারে, এটা হয়তো আর ডি বর্মন না থাকলে আমরা জানতেই পারতাম না। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আর ডি বর্মনের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে শিরায় শিরায়।

শোলে ফিল্ম তো আমরা প্রত্যেকেই দেখেছি, সেই অসাধারণ ফিল্ম। তো এই শোলে ফিল্মে যখন গব্বর সিং অর্থাৎ আমজাদ খানের এন্ট্রি হতো, একটা অদ্ভুত হাড় হিম করা মিউজিক আমরা শুনতে পেতাম ব্যাকগ্রাউন্ডে। তো এই মিউজিকটা কোত্থেকে তৈরি হয়েছিল জানেন কি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আর ডি বর্মনের অসাধারণ সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে। তো যে কথা বলছিলাম যে শোলেতে গব্বর সিংয়ের এন্ট্রির সময় একটা হার্ড হিম করা মিউজিক আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেতাম, সেই মিউজিক কিন্তু আপনি আর কোথাও শুনতে পারবেন না। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এই মিউজিকটা তৈরি করা হয়েছিল, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাও তৈরি করেছিলেন রাহুল দেব বর্মণ অনলি ফর শোলে। এবং সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছিল কি দিয়ে জানেন? সেটি তৈরি হয়েছিল লরির চাকা দিয়ে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, লরির চাকা দিয়ে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছিল। এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আর ডি বর্মণ। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ওনার এই মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেখতে তবলার মতো, কিন্তু আকারে এবং আয়তনে তার থেকে অনেকটা ছোট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আমরা ওই 80s এবং 90s-এর দশকে অহরহ শুনতাম। সে মিউজিক্যাল এক্সপেরিমেন্ট, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম ছিল ডুগি। আগে হ্যাঁ হ্যাঁ ডুগি। আর এই ডুগি তৈরি করেছিলেন কে জানেন? নান আদার দ্যান রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলার .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার কিছু অবিস্মরণীয় মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডায় অবশ্যই আমিও আছি এবং আমার সাথে সাথে অনেক গল্প আছে, অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, নতুন নতুন সিনেমার আপডেট আছে, আর আছে মন ভালো করার গান। তাই আজকে এই সব কিছুর আড্ডার মধ্যে কোনো না কোনো আড্ডা তো অবশ্যই দেব এবং তার সাথে সাথে মনের পছন্দের গানগুলোও শোনাবো। তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

যদি আপনি দেশের বাইরে থাকেন এবং দেশটাকে খুব মিস করছেন, ঠিক সেই সময় আপনাকে একটা খাতা পেন নিয়ে বসতে হবে আর তার সাথে সাথে এক্সপ্লোর করতে হবে যে আপনি কি কি এক্সপ্লোর করেননি দেশের মধ্যে। তখন কিন্তু যখন দেখবেন আপনার মনটা খারাপ হয়ে যাবে, তার কারণ দেশে এমন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখতেই ভুলে যাই। ঠিক সেই রকমই আপনি যদি ধরে নিয়ে দেশটা ভারতবর্ষের থেকে দূরে আছেন এবং ভারতবর্ষের জন্য আপনার মন কেমন করছে, তাহলে এরকমই একটা জায়গা আছে যেই জায়গাটা দেশটা ভারতবর্ষের থেকে দূরে আছেন এবং ভারতবর্ষের জন্য আপনার মন কেমন করছে তাহলে এরকমই একটা জায়গা

যখন আমরা পূর্ণিমার একদম চাঁদের আলো দেখি, মনে হয় না একটা রূপলি আলো সারা রাস্তা বা সারা মাঠে বিছিয়ে পড়েছে। ঠিক সেই রকমই কচ্ছের রানে গেলেও আপনার মনে হবে যে কোনো রূপোর গুঁড়ো, যেটা হালকা একটু সাদাটে ভাব আছে, সেইটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে চারিদিকটা। অর্থাৎ সাদা বালির, বলা যেতে পারে সাদা লবণাক্ত মরুভূমি হিসাবে কিন্তু এই পরিচিত কচ্ছের রান। এখানে কিন্তু অনেক ছবির শুটিংও হয়, তার সাথে সাথে দেশি বিদেশি অনেক পর্যটকরা আসেন দেখতে, এই সৌন্দর্যটা দেখার জন্য, ভাবা যায়। এবং এটি ভারতবর্ষের একমাত্র ডেজার্ট যেখানে সাদা বালির এইরকম মরুভূমি।

আমরা যখনই কোনো একটা জায়গায় ঘুরতে যাই, সেই জায়গাটার বেস্ট কি বা সেই জায়গাটা কেন ফেমাস বা আমাদের মেমোরিজের মধ্যে সারা জীবন কেন থাকবে সেটাই খুঁজে বার করার চেষ্টা করি। ঠিক সেই রকমই এই সাদা মরুভূমির যে জায়গা অর্থাৎ কচ্ছের রানে, আপনি যদি কখনো সানসেট দেখেন, আপনার জীবনের বেস্ট সানসেট হবে, ওয়ান অফ দ্য বেস্ট সানসেট আমার মনে হয়। এতটা সুন্দর একটা সাদা মরুভূমির এবং তার ওপর দিয়ে একটা সূর্যের আভা এবং সেই সূর্যটা অস্তমিত, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটাই কচ্ছের রানের বিউটি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

0: বলো তো।
1: রেডিও বাংলানিউজ ডট কমে আজকে কচ্ছে এরা নিয়ে কথা বলছি, যেটা আলটিমেট একটা ন্যাশনাল বর্ডার বলা যেতে পারে পাকিস্তান এবং ইন্ডিয়ার, এবং বলা যেতে পারে যে অ্যারেবিয়ান সি এর এক্সটেন্ডেড পার্ট যেটা ড্রাইড হয়ে গেছে এবং যেখানে সাদা লবণাক্ত বালি উৎপন্ন হয়েছে এবং সেইখানটা ঘিরেই কিন্তু কচ্ছের রান। আর এই সাদা মরুভূমির যে বিউটিটা সেটা আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনি এই বিউটিটা, এই সৌন্দর্যটা এক্সপ্লোর করে থাকেন বা ভালোবেসে থাকেন, দেখে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার ভ্যালুয়েবল যেই ক্যাপচার মোমেন্টগুলো আছে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির যাত্রায়, সঙ্গে আমি সৌভিক। তো আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর আজকে তার এই জন্মদিনে থাকবে তারই করা কিছু রসিকতা, যেগুলো একটা সময় সত্যিই আমাদের মুগ্ধ করে রেখেছিল পঠন পাঠনের মাধ্যমে। এবং আমরা তো জানতে পারি সেই পঠন পাঠনের মধ্যে দিয়েই যে কীভাবে রসিকতা করতেন এইসব বিশ্ববরেণ্য মানুষেরা। তো সেই আড্ডাই আজকের এই গান মুসাফিরের আড্ডায়, এবং আপনাদেরকে সেই মুহূর্তের কিছু ছোট্ট টুকরো হাসির মুহূর্ত, রসিকতার মুহূর্ত শেয়ার করছি। তো বিখ্যাত নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও বয়সে দীনবন্ধুই ছিলেন বড়, তিনি ডাক বিভাগের উঁচু পদে চাকরি করতেন, তো চাকরির জন্যই তাকে নানা জায়গায় যেতে হতো। এবার গেছেন আসামের কাছাড়ে, তো সেখান থেকে একজোড়া কাপড়ের জুতো কিনে নিয়ে এলেন বঙ্কিমচন্দ্রের জন্য। তো একজন লোকের হাত দিয়ে জুতোটা ভালো করে মুড়িয়ে পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্রের জন্য, সঙ্গে একটা চিরকুটে লিখলেন, কেমন জুতো। বঙ্কিমচন্দ্র জুতোটি দেখলেন এবং লেখাটি পড়ে হাসলেন। তারপর যে লোকটি জুতো নিয়ে এসেছিল তার হাতে একটি চিরকুটে লিখে ধরিয়ে দিলেন। চিরকুটে কি লেখা ছিল জানেন? ঠিক তোমার মুখের মতো। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসবো কয়েকটা গানের পর। আবারও আজকের এই বিশেষ দিনে অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই কিছু রসিকতা নিয়ে এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ দিন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই রসিকতা নিয়ে। তো আবারও আমাদের ফিরে যাওয়ার পালা সেই টুকরো রসিকতা, সেই টুকরো মুহূর্তের ছবি নিয়ে। আসলে এমন কিছু মানুষ আজও আছেন হয়তো যারা এই মানুষকে হাসিয়ে এমন কিছু কথা বলে তাতে মনটাই অন্যরকম হয়ে যায় এবং একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। তো সারাদিন কর্মকাণ্ডের পর একটা টুকরো হাসির যেন কোথাও একটা অদ্ভুতভাবে মনকে শান্তি দেয়। তো সেরকমভাবেই আগেকার দিনের বিশ্ববরেণ্য যারা মানুষ ছিলেন তারা কিন্তু এই টুকরো হাসির মধ্যে দিয়েই মানুষকে মোহিত করে রাখতেন এবং একটা অদ্ভুত এই দক্ষতা তাদের মধ্যে ছিল যারা এইভাবে মানুষকে আনন্দ দিতেন। যাই, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা রসিকতায়। তো উপন্যাসিক দামোদর মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের বিআই। তো একবার আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা রসিকতায়। তো উপন্যাসিক দামোদর মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের

ঘরে এসে তিনি বললেন, বঙ্কিম, চট তো ভেসে গেল। বঙ্কিমচন্দ্রের চটজলদি জবাব, কোন দিকে? দামোদর মুখো বুঝি? এইরকম ভাবে রসিকতার মাধ্যমে মানুষকে মোহিত করে রাখতেন এই বিশ্বপরণ্য মানুষেরা। আমাদের ডাটা জারি থাকবে, আমরা আবারও শুনবো, আবারও সমৃদ্ধ হব। প্রথম যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ দিনে বিশেষ আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর এই জন্মদিনে তার কিছু রসিকতা আপনাদেরকে শেয়ার করছি। এবং সত্যি কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো হয়তো মানুষকে মনে রাখতে সাহায্য করে, আর এই মনে রাখার নেপথ্যে যেমন তিনি মস্ত কিছু কাজ করেছেন তার পাশাপাশি মানুষকে আনন্দ দিতেন এবং রসিকতায় ভরিয়ে রাখতেন। এবার আবার আরেকটু এগোই আমরা এবং সেখানেই জানতে পারতেন যে মানুষ কীরকম রসিকতা করতেন। বঙ্কিমচন্দ্রের বাড়িতে একদিন এক বিলাত ফেরত বাঙালি সাহেব এসেছেন। তো তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির একটি লোকের মাধ্যমে একটি ছোট কাগজে মিস্টার বি চ্যাটার্জি স্কোয়ারের সাথে দেখা করতে চাই লিখে পাঠান বঙ্কিমচন্দ্রের কাছে। তো বঙ্কিমচন্দ্র সেটি পড়ে চিরকুট বাহককে বললেন, ভদ্রলোককে বলো মিস্টার বি চ্যাটার্জি নামের কোনো লোক এখানে থাকে না, আপনি ভুল করছেন, এখানে থাকেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আড্ডা জারি থাকবে, এখন আবারও গান, কোথাও যাবে না, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমরা শুনছি রেডিও বাংলা নেট ডট কম, আর সঙ্গে আছি গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি শৌভিক। আর আজ এই বিশেষ দিন অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের শ্রদ্ধাঞ্জলি, এবং তাঁরই রসিকতার মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি এই বিশ্ববরণ্য মানুষকে সম্মান জানিয়ে। দাউদের মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উপসংহার হিসাবে মৃন্ময়ী নামের একটি উপন্যাস লিখেছিলেন। তো উপন্যাসটি রচনা শৈলীর দিক দিয়ে ছিল অতি নিম্নমানের। মৃন্ময়ী উপন্যাসটি পড়ে বঙ্কিমচন্দ্র দামোদর মুখোপাধ্যায়কে বললেন, মশাই, আপনি আমার কপালকুণ্ডলাকে একেবারে সংহার করেছেন দেখছি। ঋণ সান্ত্বনা শ্রীমানী লিখিত মনীষিকতা রসিকতা থেকে আজকের এই আড্ডা জারি আছে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই বিশেষ আড্ডা, আরেকটা রসিকতা পর্ব বাকি আছে, শোনাব, সঙ্গে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের তার কিছু রসিকতা নিয়ে আড্ডা। তো আজকের আড্ডার একদম শেষ থেকে আমরা দাঁড়িয়ে আছি, তো শেষ করব তারই একটি রসিকতা দিয়ে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী। তো বঙ্কিমচন্দ্র একবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন। স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা। খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক বারবার আড়চোকে ঘোমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। তো বঙ্কিমচন্দ্র তো এই ঘটনায় বেশ মজাই পেলেন, এবং সে মজা পেয়ে এতটাই আনন্দিত হলেন যে তিনি যুবকটিকে কাছে রেখে জিজ্ঞাসা করলেন যে কি কাজ করা হয়। তো যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল, কেরানির চাকরি করি। বঙ্কিমচন্দ্র বললেন, কত মাইনে পাও? যুবকটি বলল, 32 টাকা। বঙ্কিমচন্দ্র তখন বললেন, তুমি যে এই মহিলার দিকে বারবার আড়চোখে তাকাচ্ছ, তা আমি এর ঘোমটা খুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর এও শুনে রাখো, আমি কিন্তু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার মাইনে 250 টাকা, এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয়, সব মিলিয়ে এই ধরে নাও 80 গায়ে 1000 টেরেক। তো এইসবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি, তবু তার মন পায়নি কিন্তু। আর তুমি সেখানে মাত্র 32 টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও? হ্যাঁ। যুবকটি খুব লজ্জা পেয়ে পরে স্টেশনেই অন্য কামরাতে চলে যায়। তো আজ এ পর্যন্তই। রেডিও বাংলা নেট .com-এর পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য তারা।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যেই মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন, কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি তো। সেই সমস্ত মানুষগুলোকে সত্যি আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571২। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি তো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

গ্রীষ্ম প্রধান দেশ বাংলাদেশ, আর এই গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের মৌসুমি ফলে, যেখানে রয়েছে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকমের ফল। আর তার মধ্যে যদি চাহিদা শীর্ষে কেউ থাকে তাহলে সেটা অবশ্যই আম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের ফলের কথা বলছি, আর সেখানে ফলের রাজা আমের কথা তো বলতেই হয়, আর সেই আম যা অসংখ্য রকমের কিন্তু আমরা দেখতে পাই। নানা জাতের এই যে আম, সেই আমের কিন্তু স্বাদও সেই জন্য ভিন্ন ভিন্ন হয়, তাদের দেখতেও কিন্তু আলাদা আলাদা। আর সেই যে নানা রকমের আম, তার মধ্যে আমের রানী, সেই রানীর গল্পই করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের গ্রীষ্মকালীন ফলে, আর তার মধ্যেই রয়েছে ফলের রাজা আম। আর এই যে আমরা আমের কথা বলছি, নানা জাতের আম তো আমরা দেখতে পাই সেখানে, সেই হিমসাগর, ল্যাংড়া, দশেরা, ফজলি, এই যে নানা রকমের আম রয়েছে তার মধ্যে আম্রপালি, তার জনপ্রিয়তাও কিন্তু ভীষণ ভীষণ বেশি। আর সেই আম্রপালি আমকে অনেকেই বলে থাকেন আমের রানী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের আমের গল্প করছি, আর সেখানেই আম্রপালি আমের কথা না বললেই নয়, কারণ এই যে আম্রপালি আম তার স্বাদটা কিন্তু একেবারে আলাদা, আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। সেই আমগুলো একটু লম্বাটে ধরনের, ওপরের দিকটা একটু গোল আর নিচের দিকটা একটু সূচালো ধরনের হয়, আর সেই আম যার নামটাও কিন্তু ভীষণ কাব্যিক, আম্রপালি। এই আমের নামকরণের পেছনেও কিন্তু রয়েছে একটা ইতিহাস, সেই ইতিহাসের গল্প নিয়ে আসবো তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজে রেখে আভাস।

আওয়াজ মিথ্যে মম চিত্তে কে যেন আছে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: কাগজে রেখেয়া ভাসছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম নিয়ে, যেখানে উঠে আসছে আম্রপালি আমের কথা। এই নামটা কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। কৃষিবিদ এবং ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি, আর তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয় আম্রপালি। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের উদ্যানে আম্রতলায় কুড়িয়ে পাওয়া যায় এক শিশুকে, আর সেই শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই উদ্যানের যে রক্ষক তাকে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই শিশুর নাম হয় আম্বপালি বা অম্বিকা। সংস্কৃতে আম্র এবং প্রাচীন পালি ভাষায় আমকে বলা হতো আম্ব, যার মানে পল্লব বা পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। আর তারপর সেই আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি, তার যে বড় হয়ে ওঠা এবং অপরূপা সুন্দরী রমণীতে পরিণত হওয়া, সবকিছু নিয়েই তার পরের গল্প জানব। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফলের রাজা আম আর আমের রানী আম্রপালি, আর সেই আম্রপালি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আম্রপালি আমের কথা বলছি, যার নামটিও কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনেও রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে কিভাবে প্রাচীন সেই ভারতের বৈশালী রাজ্যে একটি ছোট্ট শিশুকে কুড়িয়ে পাওয়া যায় এক আম্রতলায়। সেই উদ্যানে, সেই রাজ্যের উদ্যানের আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট শিশু যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর সেই আম্রপালি বা অম্বিকা বা আম্বপালি, সে অপরূপা সুন্দরী নারীতে পরিণত হয়। সেই সঙ্গে তিনি হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে নাচে সেই সময় মুগ্ধ ছিলেন সবাই। তাকে নিয়ে সেই সময় বেশ দ্বন্দ্ব সংঘাত কিন্তু সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। এরপরের ঘটনা আমরা অনেকেই জানি। আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন। আর এই আম্রপালি নাম 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি এবং নীলাম, এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে যে নতুন জাতের আম তৈরি করেন তার নাম রাখেন আম্রপালি। এই আম্রপালির যে গল্প, সেই গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম আর আমের রানী আম্রপালিকে নিয়ে। এই আম্রপালি আম আর তার যে নামকরণ, যেটা বেশ কাব্যিক, সেই নামকরণের পেছনেও যে রোমাঞ্চকর এক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। কিভাবে প্রাচীন ভারতের এক বিখ্যাত নর্তকী যার নাম ছিল আম্রপালি, তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি। আম্রপালি আম যে খোসাটা সেটা কিন্তু ভীষণ মসৃণ আর তেলতেলে, আর তার নিচের দিকটা একটু সোঁচালো আর উপরের দিকটা একটু গোলাকৃতি। নানা রকমের ছোট থেকে বড় মাঝারি নানা আকারের এই আম পাওয়া যায়। আর এই আম্রপালি আমের যে রংটা, সেই পাকা আমের রংটা কিন্তু একটু হলুদাভ সবুজ, আর শাঁসটা কমলা, খুব মিষ্টি আর একটা সুন্দর মিষ্টি গন্ধ। পাকা আম্রপালি আম বেশ ভালো লাগে খেতে। আর এখন এই আম্রপালি আম কিন্তু বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আর সেই আম্রপালি আমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কয়েকজন মিউজিক্যাল জিনিয়াসের নাম বলো, তাহলে কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে এনার নামও থাকবে। তিনি হচ্ছেন আর ডি বর্মন, রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 27 জুন রাহুল দেব বর্মনের জন্মদিনের দিন আপনার সঙ্গে শেয়ার করব সেই জিনিয়াসের অর্থাৎ রাহুল দেব বর্মনের কিছু অসাধারণ অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা। এরকম কিছু মিউজিক্যাল এক্সপেরিমেন্ট যেগুলো শুনলে আমাদের শ্রোতাদের গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টস অফ আর ডি বর্মন আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ধরুন আপনি একটা সুরে গাইছেন, ধরুন আপনি সাতে গাইছেন, তারপর হঠাৎ করে আবার সা থেকে রে হয়ে আবার ফেরত চলে আসলেন। এই ব্যাপারটা কিন্তু আমরা গলাতে খুব সহজভাবে করতে পারি, কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টে কিন্তু এই ফেসিলিটিটা ছিল না। পরবর্তীকালে আমাদের কিবোর্ড কিংবা সিনথেসাইজারে বেন্ডার আবিষ্কৃত হয়, কিন্তু রাহুল দেব বর্মন কিন্তু এই বেন্ডার আবিষ্কার হওয়ার আগেই সেটা ব্যবহার করে ফেলেছিলেন। কী করে জানেন? তিনি একটি স্টিলের থালা নিতেন, থালাটাকে বাজানো হতো এবং সেই বাজানো অবস্থায় অর্থাৎ শব্দ থাকা অবস্থায় একটি বালটি জলের মধ্যে সেই থালাটা তিনি চুবিয়ে দিতেন, ফলাফলটা হতো বেন্ডিং হয়ে আবার ঠিক নোটে ফেরত চলে আসতো। ভাবুন কীরকম অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার এরকম অসাধারণ, অস্বাভাবিক এবং বলতে গেলে কালজয়ী মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিভিন্ন তালে আমরা গান গেয়ে থাকি, যেমন ধরুন কাহার বা দাদরা কিংবা সাত মাত্রার তেওড়া। কিন্তু এর বাইরে আরও একটি তাল আছে যেটিও যথেষ্ট জনপ্রিয়, সেটি হলো ঝাপ তাল। ধি না ধি ধি না, তি না ধি ধি না ধি। এই ঝাপ তাল সাধারণত খুব বেশি করে ইউজ হয় ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে অথবা রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আর ডি বর্মন কিন্তু এই ঝাপ তালের ওপরেও একটি গান বেঁধেছিলেন। গানটি ছিল না না কাছে এসো না, যাও যাও দূরে থাকো। কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমার সেই অসাধারণ অত্যন্ত জনপ্রিয় গান। কিন্তু এত জনপ্রিয় গান যে এই ঝাপ তালের মতো একটি অত্যন্ত উচ্চমার্গীয় তালে বাধা যেতে পারে, এটা হয়তো আর ডি বর্মন না থাকলে আমরা জানতেই পারতাম না। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আর ডি বর্মনের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায়

শোলে ফিল্ম তো আমরা প্রত্যেকেই দেখেছি, সেই অসাধারণ ফিল্ম। তো এই শোলে ফিল্মে যখন গব্বর সিং অর্থাৎ আমজাদ খানের এন্ট্রি হতো, একটা অদ্ভুত হাড় হিম করা মিউজিক আমরা শুনতে পেতাম ব্যাকগ্রাউন্ডে। তো এই মিউজিকটা কোত্থেকে তৈরি হয়েছিল জানেন কি? তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আর ডি বর্মনের অসাধারণ সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে। তো যে কথা বলছিলাম যে শোলেতে গব্বর সিংয়ের এন্ট্রির সময় একটা হাড় হিম করা মিউজিক আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেতাম, সেই মিউজিক কিন্তু আপনি আর কোথাও শুনতে পারবেন না। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এই মিউজিকটা তৈরি করা হয়েছিল, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাও তৈরি করেছিলেন রাহুল দেব বর্মণ অনলি ফর শোলে। এবং সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছিল কি দিয়ে জানেন? সেটি তৈরি হয়েছিল লরির চাকা দিয়ে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, লরির চাকা দিয়ে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছিল। এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আর ডি বর্মণ। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ওনার এই মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেখতে তবলার মতো, কিন্তু আকারে এবং আয়তনে তার থেকে অনেকটা ছোট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আমরা ওই 80s এবং 90s-এর দশকে অহরহ শুনতাম। সে মিউজিক্যাল এক্সপেরিমেন্ট, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম ছিল ডুগি। আগে হ্যাঁ হ্যাঁ ডুগি। আর এই ডুগি তৈরি করেছিলেন কে জানেন? নান আদার দ্যান রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলার .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার কিছু অবিস্মরণীয় মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে, আর সেই আড্ডায় অবশ্যই আমিও আছি এবং আমার সাথে সাথে অনেক গল্প আছে, অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, নতুন নতুন সিনেমার আপডেট আছে, আর আছে মন ভালো করার গান। তাই আজকে এই সব কিছুর আড্ডার মধ্যে কোনো না কোনো আড্ডা তো অবশ্যই দেব এবং তার সাথে সাথে মনের পছন্দের গানগুলোও শোনাবো। তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যদি আপনি দেশের বাইরে থাকেন এবং দেশটাকে খুব মিস করছেন, ঠিক সেই সময়ে আপনাকে একটা খাতা পেন নিয়ে বসতে হবে আর তার সাথে সাথে এক্সপ্লোর করতে হবে যে আপনি কি কি এক্সপ্লোর করেননি দেশের মধ্যে। তখন কিন্তু যখন দেখবেন আপনার মনটা খারাপ হয়ে যাবে, তার কারণ দেশে এমন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখতেই ভুলে যাই। ঠিক সেই রকমই আপনি যদি ধরে নিয়ে দেশটা ভারতবর্ষ, ভারতবর্ষের থেকে দূরে আছেন এবং ভারতবর্ষের জন্য আপনার মন কেমন করছে, তাহলে এরকমই একটা জায়গা আছে যেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। ঠিক সেই রকমই গুজরাটের এমন একটা জায়গা যেটাকে বলা হয় দ্য রান অফ কচ্ছ বা কচ্ছে রান। এবং এই যে রান শব্দটা, এটা মানে হচ্ছে ডেজার্ট, যেটা হিন্দি একটা শব্দ। এবং আমরা সবাই জানি যে গুজরাটের এমন একটা জায়গায় এটি অবস্থিত যেটার এক্সটেন্ডেডটা পাকিস্তানে চলে গেছে। আর কিভাবে শুরু, কেন আসে আর কেন ফেমাস এই কচ্ছের রান, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

যখন আমরা পূর্ণিমার একদম চাঁদের আলো দেখি, মনে হয় না একটা রুপোলি আলো সারা রাস্তা বা সারা মাঠে বিছিয়ে পড়েছে? ঠিক সেই রকমই কচ্ছপের রানে গেলেও আপনার মনে হবে যে কোনো রূপোর গুঁড়ো, যেটা হালকা একটু সাদাটে ভাব আছে, সেইটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে চারিদিকটা। অর্থাৎ সাদা বালির, বলা যেতে পারে সাদা লবণাক্ত মরুভূমি হিসাবে কিন্তু এই পরিচিত কচ্ছের রান। এখানে কিন্তু অনেক ছবির শুটিংও হয়, তার সাথে সাথে দেশি বিদেশি অনেক পর্যটকরা আসেন দেখতে, এই সৌন্দর্যটা দেখার জন্য, ভাবা যায়? এবং এটি ভারতবর্ষের একমাত্র ডেজার্ট যেখানে সাদা বালির এইরকম মরুভূমি।

আমরা যখনই কোনো একটা জায়গায় ঘুরতে যাই, সেই জায়গাটার বেস্ট কি বা সেই জায়গাটা কেন ফেমাস বা আমাদের মেমোরিজের মধ্যে সারা জীবন কেন থাকবে সেটাই খুঁজে বার করার চেষ্টা করি। ঠিক সেই রকমই এই সাদা মরুভূমির যে জায়গা অর্থাৎ কচ্ছের রানে আপনি যদি কখনো সানসেট দেখেন, আপনার জীবনের বেস্ট সানসেট হবে, ওয়ান অফ দ্য বেস্ট সানসেট আমার মনে হয়। এতটা সুন্দর একটা সাদা মরুভূমির এবং তার ওপর দিয়ে একটা সূর্যের আভা এবং সে সূর্যটা অস্তমিত, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটাই কচ্ছের রানের বিউটি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

0: বলো তো।
1: রেডিও বাংলানিউজ ডট কমে আজকে কচ্ছের নিয়ে কথা বলছি, যেটা আলটিমেট একটা ন্যাশনাল বর্ডার বলা যেতে পারে পাকিস্তান এবং ইন্ডিয়ার, এবং বলা যেতে পারে যে অ্যারেবিয়ান সি এর এক্সটেন্ডেড পার্ট যেটা ড্রাইড হয়ে গেছে এবং যেখানে সাদা লবণাক্ত বালি উৎপন্ন হয়েছে এবং সেইখানটায় ঘিরেই কিন্তু কচ্ছের রান। আর এই সাদা মরুভূমির যে বিউটিটা সেটা আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনি এই বিউটিটা, এই সৌন্দর্যটা এক্সপ্লোর করে থাকেন বা ভালোবেসে থাকেন, দেখে থাকেন, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার ভ্যালুয়েবল যেই ক্যাপচার মোমেন্টগুলো আছে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির যাত্রায়, সঙ্গে আমি সৌভিক। তো আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর আজকে তার এই জন্মদিনে থাকবে তারই করা কিছু রসিকতা, যেগুলো একটা সময় সত্যিই আমাদের মুগ্ধ করে রেখেছিল পঠন পাঠনের মাধ্যমে। এবং আমরা তো জানতে পারি সেই পঠন পাঠনের মধ্যে দিয়েই যে কীভাবে রসিকতা করতেন এইসব বিশ্ববরেণ্য মানুষেরা। তো সেই আড্ডাই আজকের এই গান মুসাফিরের আড্ডায়, এবং আপনাদেরকে সেই মুহূর্তের কিছু ছোট্ট টুকরো হাসির মুহূর্ত, রসিকতার মুহূর্ত শেয়ার করছি। তো বিখ্যাত নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যদিও বয়সে দীনবন্ধুই ছিলেন বড়। তিনি ডাক বিভাগের উঁচু পদে চাকরি করতেন, তো চাকরির জন্যই তাকে নানা জায়গায় যেতে হতো। এবার গেছেন আসামের কাছাড়ে, তো সেখান থেকে একজোড়া কাপড়ের জুতো কিনে নিয়ে এলেন বঙ্কিমচন্দ্রের জন্য। তো একজন লোকের হাত দিয়ে জুতোটা ভালো করে মুড়িয়ে পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্রের জন্য, সঙ্গে একটা চিরকুটে লিখলেন, কেমন জুতো। বঙ্কিমচন্দ্র জুতোটি দেখলেন এবং লেখাটি পড়ে হাসলেন। তারপর যে লোকটি জুতো নিয়ে এসেছিল তার হাতে একটি চিরকুটে লিখে ধরিয়ে দিলেন। চিরকুটে কি লেখা ছিল জানেন? ঠিক তোমার মুখের মতো। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসবো কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই কিছু রসিকতা নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ দিন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁরই রসিকতা নিয়ে। তো আবারও আমাদের ফিরে যাওয়ার পালা সেই টুকরো রসিকতা, সেই টুকরো মুহূর্তের ছবি নিয়ে। আসলে এমন কিছু মানুষ আজও আছেন হয়তো যারা এই মানুষকে হাসিয়ে এমন কিছু কথা বলে তাতে মনটাই অন্যরকম হয়ে যায় এবং একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। তো সারাদিন কর্মকাণ্ডের পর একটা টুকরো হাসির যেন কোথাও একটা অদ্ভুতভাবে মনকে শান্তি দেয়, তো সেরকমভাবেই আগেকার দিনের বিশ্ববরেণ্য যারা মানুষ ছিলেন তারা কিন্তু এই টুকরো হাসির মধ্যে দিয়েই মানুষকে মোহিত করে রাখতেন এবং একটা অদ্ভুত এই দক্ষতা তাদের মধ্যে ছিল যারা এইভাবে মানুষকে আনন্দ দিতেন। যাই, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা রসিকতায়। তো ঔপন্যাসিক দামোদর মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্রের বিয়াই। তো একবার বঙ্কিমচন্দ্র বেড়াতে এসেছেন বিয়াই বাড়ি, তো সেখানে সাহিত্য রসিকদের নিয়ে একটি আড্ডা বসেছে, সবাই ঘরের বাইরে জুতো খুলে রেখেছেন। বঙ্কিমচন্দ্র পড়তেন সুরতলা তালতলার চটি। তো দামোদরবাবু একটু দরকারে হঠাৎ ঘরের বাইরে এসে দেখেন কোথা থেকে খানিকটা জল গড়িয়ে এসে বঙ্কিমচন্দ্রের চটিতে এসে লেগেছে। ঘরে এসে তিনি বললেন, বঙ্কিম চট্টো ভেসে গেল। বঙ্কিমচন্দ্রের চটজলদি জবাব, কোন দিকে দামোদরবাবু বুঝি? এইরকমভাবে রসিকতার মাধ্যমে মানুষকে মোহিত করে রাখতেন এই বিশ্ববরণ্য মানুষেরা। আমাদের রাতটা জারি থাকবে, আমরা আবারও শুনবো, আবারও সমৃদ্ধ হব। প্রথম যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ দিনে বিশেষ আড্ডা।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর এই জন্মদিনে তার কিছু রসিকতা আপনাদেরকে শেয়ার করছি। এবং সত্যি কিছু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো হয়তো মানুষকে মনে রাখতে সাহায্য করে, আর এই মনে রাখার নেপথ্যে যেমন ইনি মস্ত কিছু কাজ করেছেন, তার পাশাপাশি মানুষকে আনন্দ দিতেন এবং রসিকতায় ভরিয়ে রাখতেন। এবার আবার আরেকটু এগোই আমরা এবং সেখানেই জানতে পারতেন যে মানুষ কীরকম রসিকতা করতেন। বঙ্কিমচন্দ্রের বাড়িতে একদিন এক বিলাত ফেরত বাঙালি সাহেব এসেছেন। তো তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির একটি লোকের মাধ্যমে একটি ছোট কাগজে মিস্টার বি চ্যাটার্জি স্কোয়ারের সাথে দেখা করতে চাই লিখে পাঠান বঙ্কিমচন্দ্রের কাছে। তো বঙ্কিমচন্দ্র সেটি পড়ে চিরকুট বাহককে বললেন, ভদ্রলোককে বলো মিস্টার বি চ্যাটার্জি নামের কোনো লোক এখানে থাকে না, আপনি ভুল করছেন, এখানে থাকেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আড্ডা জারি থাকবে, এখন আবারও গান, কোথাও যাবে না, সঙ্গে থাকবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমরা শুনছি রেডিও বাংলা নেট ডট কম, আর সঙ্গে আছি গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিক। আর আজ এই বিশেষ দিন অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের শ্রদ্ধাঞ্জলি, এবং তাঁরই রসিকতার মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি এবং আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি এই বিশ্ববরণ্য মানুষকে সম্মান জানিয়ে। দাউদের মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উপসংহার হিসাবে মৃন্ময়ী নামের একটি উপন্যাস লিখেছিলেন। তো উপন্যাসটি রচনা শৈলীর দিক দিয়ে ছিল অতি নিম্নমানের। মৃন্ময়ী উপন্যাসটি পড়ে বঙ্কিমচন্দ্র দামোদর মুখোপাধ্যায়কে বললেন, মশাই, আপনি আমার কপালকুণ্ডলাকে একেবারে সংহার করেছেন দেখছি। ঋণ শান্তরা শ্রীমানী লিখিত মনীষিকতা রসিকতা থেকে আজকের এই আড্ডা জারি আছে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই বিশেষ আড্ডা, আরেকটা রসিকতা পর্ব বাকি আছে, শোনাব, সঙ্গে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে চলছে আমাদের তার কিছু রসিকতা নিয়ে আড্ডা। তো আজকের আড্ডার একদম শেষ থেকে আমরা দাঁড়িয়ে আছি, তো শেষ করব তারই একটি রসিকতা দিয়ে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী। তো বঙ্কিমচন্দ্র একবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন। স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা। খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক বারবার আড়চোকে ঘোমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। তো বঙ্কিমচন্দ্র তো এই ঘটনায় বেশ মজাই পেলেন, এবং সে মজা পেয়ে এতটাই আনন্দিত হলেন যে তিনি যুবকটিকে কাছে রেখে জিজ্ঞাসা করলেন যে কি কাজ করা হয়। তো যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বলল, কেরানির চাকরি করি। বঙ্কিমচন্দ্র বললেন, কত মাইনে পাও? যুবকটি বলল, 32 টাকা। বঙ্কিমচন্দ্র তখন বললেন, তুমি যে এই মহিলার দিকে বারবার আড়চোকে তাকাচ্ছ, তা আমি এর ঘোমটা খুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর এও শুনে রাখো, আমি কিন্তু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার মাইনে 250 টাকা, এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয়, সব মিলিয়ে এই ধরে নাও 80 গায়ে 1000 টেরেক। তো এইসবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি, তবু তার মন পায়নি কিন্তু। আর তুমি সেখানে মাত্র 32 টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও? হ্যাঁ। যুবকটি খুব লজ্জা পেয়ে পরে স্টেশনেই অন্য কামরাতে চলে যায়। তো আজ এ পর্যন্তই। রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। আজকের জন্য টাটা।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দে।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 বা ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে, রেডিও বাংলা নেট আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা। আর আমি আছি তো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক

জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি, তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন। এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

গ্রীষ্ম প্রধান দেশ বাংলাদেশ, আর এই গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের মৌসুমি ফলে, যেখানে রয়েছে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকমের ফল। আর তার মধ্যে যদি চাহিদা শীর্ষে কেউ থাকে তাহলে সেটা অবশ্যই আম। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের ফলের কথা বলছি, আর সেখানে ফলের রাজা আমের কথা তো বলতেই হয়, আর সেই আম যা অসংখ্য রকমের কিন্তু আমরা দেখতে পাই। নানা জাতের এই যে আম, সেই আমের কিন্তু স্বাদও সেই জন্য ভিন্ন ভিন্ন হয়, তাদের দেখতেও কিন্তু আলাদা আলাদা। আর সেই যে নানা রকমের আম, তার মধ্যে আমের রানী, সেই রানীর গল্পই করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গ্রীষ্মের মৌসুমে বাংলাদেশ ভরে যায় নানা রকমের গ্রীষ্মকালীন ফলে, আর তার মধ্যেই রয়েছে ফলের রাজা আম। আর এই যে আমরা আমের কথা বলছি, নানা জাতের আম তো আমরা দেখতে পাই সেখানে, সেই হিমসাগর, ল্যাংড়া, দশেরা, ফজলি, এই যে নানা রকমের আম রয়েছে তার মধ্যে আম্রপালি, তার জনপ্রিয়তাও কিন্তু ভীষণ ভীষণ বেশি। আর সেই আম্রপালি আমকে অনেকেই বলে থাকেন আমের রানী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকে পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই যে নানা রকমের আমের গল্প করছি, আর সেখানেই আম্রপালি আমের কথা না বললেই নয়, কারণ এই যে আম্রপালি আম তার স্বাদটা কিন্তু একেবারে আলাদা, আর দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। সেই আমগুলো একটু লম্বাটে ধরনের, ওপরের দিকটা একটু গোল আর নিচের দিকটা একটু সূচালো ধরনের হয়, আর সেই আম যার নামটাও কিন্তু ভীষণ কাব্যিক, আম্রপালি। এই আমের নামকরণের পেছনেও কিন্তু রয়েছে একটা ইতিহাস, সেই ইতিহাসের গল্প নিয়ে আসবো তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

নিখের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক ধুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

কার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের

0: কাগজের খেয়া ভাসছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম নিয়ে, যেখানে উঠে আসছে আম্রপালি আমের কথা। এই নামটা কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। কৃষিবিদ এবং ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি, আর তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয় আম্রপালি। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন ভারতে বৈশালী নামে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের উদ্যানে আম্রতলায় কুড়িয়ে পাওয়া যায় এক শিশুকে, আর সেই শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই উদ্যানের যে রক্ষক তাকে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই শিশুর নাম হয় আম্বপালি বা অম্বিকা। সংস্কৃতে আম্র এবং প্রাচীন পালি ভাষায় আমকে বলা হতো আম্ব, যার মানে পল্লব বা পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। আর তারপর সেই আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি, তার যে বড় হয়ে ওঠা এবং অপরূপা সুন্দরী রমণীতে পরিণত হওয়া, সবকিছু নিয়েই তার পরের গল্প জানব। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফলের রাজা আম আর আমের রানী আম্রপালি, আর সেই আম্রপালি আমের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আম্রপালি আমের কথা বলছি, যার নামটিও কিন্তু বেশ কাব্যিক, আর এই আমের নামকরণের পেছনেও রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে কিভাবে প্রাচীন সেই ভারতের বৈশালী রাজ্যে একটি ছোট্ট শিশুকে কুড়িয়ে পাওয়া যায় এক আম্রতলায়। সেই উদ্যানে, সেই রাজ্যের উদ্যানের আম্রতলায় কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট শিশু যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর সেই আম্রপালি বা অম্বিকা বা আম্বপালি সে অপরূপা সুন্দরী নারীতে পরিণত হয়। সেই সঙ্গে তিনি হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে নাচে সেই সময় মুগ্ধ ছিলেন সবাই। তাকে নিয়ে সেই সময় বেশ দ্বন্দ্ব সংঘাতও কিন্তু সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয়। এরপরের ঘটনা আমরা অনেকেই জানি। আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন। আর এই আম্রপালি নাম, ১৯৭৮ সালে ভারতের আম গবেষকরা দশহরি এবং নীলাম এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে যে নতুন জাতের আম তৈরি করেন তার নাম রাখেন আম্রপালি। এই আম্রপালির যে গল্প, সেই গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: কিতেও না।
1: পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ফলের রাজা আম আর আমের রানী আম্রপালিকে নিয়ে। এই আম্রপালি আম আর তার যে নামকরণ, যেটা বেশ কাব্যিক, সেই নামকরণের পেছনেও যে রোমাঞ্চকর এক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। কিভাবে প্রাচীন ভারতের এক বিখ্যাত নর্তকী যার নাম ছিল আম্রপালি, তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি। আম্রপালি আম যে খোসাটা সেটা কিন্তু ভীষণ মসৃণ আর তেলতেলে, আর তার নিচের দিকটা একটু সোঁচালো আর উপরের দিকটা একটু গোলাকৃতি। নানা রকমের ছোট থেকে বড় মাঝারি নানা আকারের এই আম পাওয়া যায়। আর এই আম্রপালি আমের যে রংটা, সেই পাকা আমের রংটা কিন্তু একটু হলুদাভ সবুজ, আর শাঁসটা কমলা, খুব মিষ্টি আর একটা সুন্দর মিষ্টি গন্ধ। পাকা আম্রপালি আম বেশ ভালো লাগে খেতে, আর এখন এই আম্রপালি আম কিন্তু বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আর সেই আম্রপালি আমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্বেগ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল,
2: প্রতীক্ষার অবসান?
0: তোমারও মনে হয় কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল,
2: প্রতীক্ষার অবসান? আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কয়েকজন মিউজিক্যাল জিনিয়াসের নাম বলো, তাহলে কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে এনার নামও থাকবে। তিনি হচ্ছেন আর ডি বর্মন, রাহুল দেব বর্মন। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 27 জুন রাহুল দেব বর্মনের জন্মদিনের দিন আপনার সঙ্গে শেয়ার করব সেই জিনিয়াসের অর্থাৎ রাহুল দেব বর্মনের কিছু অসাধারণ অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা। এরকম কিছু মিউজিক্যাল এক্সপেরিমেন্ট যেগুলো শুনলে আমাদের শ্রোতাদের গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্টস অফ আর ডি বর্মন আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ধরুন আপনি একটা সুরে গাইছেন, ধরুন আপনি সা তে গাইছেন, তারপর হঠাৎ করে আবার সা থেকে রে হয়ে আবার ফেরত চলে আসলেন। এই ব্যাপারটা কিন্তু আমরা গলাতে খুব সহজভাবে করতে পারি, কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টে কিন্তু এই ফেসিলিটিটা ছিল না। পরবর্তীকালে আমাদের কিবোর্ড কিংবা সিনথেসাইজারে বেন্ডার আবিষ্কৃত হয়, কিন্তু রাহুল দেব বর্মন কিন্তু এই বেন্ডার আবিষ্কার হওয়ার আগেই সেটা ব্যবহার করে ফেলেছিলেন। কি করে জানেন? তিনি একটি স্টিলের থালা নিতেন, থালাটাকে বাজানো হতো এবং সেই বাজানো অবস্থায় অর্থাৎ শব্দ থাকা অবস্থায় একটি বালটি জলের মধ্যে সেই থালাটা তিনি চুবিয়ে দিতেন, ফলাফলটা হতো বেন্ডিং হয়ে আবার ঠিক নোটে ফেরত চলে আসতো। ভাবুন কীরকম অদ্ভুত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে রাহুল দেব বর্মনের জন্মদিনে ওনার এরকম অসাধারণ, অস্বাভাবিক এবং বলতে গেলে কালজয়ী মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিভিন্ন তালে আমরা গান গেয়ে থাকি, যেমন ধরুন কাহার বা দাদরা কিংবা সাত মাত্রার তেওড়া। কিন্তু এর বাইরে আরও একটি তাল আছে যেটিও যথেষ্ট জনপ্রিয়, সেটি হলো ঝাপ তাল। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি। এই ঝাপ তাল সাধারণত খুব বেশি করে ইউজ হয় ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে অথবা রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু আর ডি বর্মন কিন্তু এই ঝাপ তালের ওপরেও একটি গান বেঁধেছিলেন। গানটি ছিল না না কাছে এসো না, যাও যাও দূরে থাকো। কলঙ্কিনী কঙ্কাবতি সিনেমার সেই অসাধারণ অত্যন্ত জনপ্রিয় গান। কিন্তু এত জনপ্রিয় গান যে এই ঝাপতালের মতো একটি অত্যন্ত উচ্চমার্গীয় তালে বাধা যেতে পারে, এটা হয়তো আর ডি বর্মন না থাকলে আমরা জানতেই পারতাম না। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আর ডি বর্মনের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায়।

শোলে ফিল্ম তো আমরা প্রত্যেকেই দেখেছি, সেই অসাধারণ ফিল্ম। তো এই শোলে ফিল্মে যখন গব্বর সিং অর্থাৎ আমজাদ খানের এন্ট্রি হতো, একটা অদ্ভুত হার্ড হিম করা মিউজিক আমরা শুনতে পেতাম ব্যাকগ্রাউন্ডে। তো এই মিউজিকটা কোত্থেকে তৈরি হয়েছিল জানেন কি? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আর ডি বর্মনের অসাধারণ সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে। তো যে কথা বলছিলাম যে শোলেতে গব্বর সিংয়ের এন্ট্রির সময় একটা হার্ড হিম করা মিউজিক আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেতাম, সেই মিউজিক কিন্তু আপনি আর কোথাও শুনতে পারবেন না। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এই মিউজিকটা তৈরি করা হয়েছিল, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাও তৈরি করেছিলেন রাহুল দেব বর্মণ অনলি ফর শোলে। এবং সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছিল কি দিয়ে জানেন? সেটি তৈরি হয়েছিল লরির চাকা দিয়ে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, লরির চাকা দিয়ে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছিল। এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আর ডি বর্মণ। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ওনার এই মিউজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি মিউজিক্যাল এক্সপেরিমেন্টের কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।